0: তোদেরকে না ডিভোর্স পাকো কেটি বলেছে ছেড়ে দেওয়া কইনা তুমি মায়ের গানে মানে ভয় তো মালা আসতে পারে তোমার সমাজ তো মালা কি সস মেয়ে জানে এটা ডিভোর্স পারে কইনা মা মাটিকে অন্যায় সহন না সকের আমি ডিভোর্স পারি
1: মালাই মাফ করে দিও মাইশ্বরী ভগবান শুনে রাখি।